0: एफएमएससी 3.5 मेगाहर्जमा यो प्रसारण हो आकाशवाणी खरसाङको र अघिल्लो क्रममा आकाशवाणी कोलकाता केन्द्रको बंगला समाचार सम्प्रसारण गरी सुनाइरहेछौ। सुन्दै गर्नुहोस् आकाशवाणी खरसाङ।
1: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, অসমে বিজেপি নেতা হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নেবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ নেবেন জোট সঙ্গী আরও চারজন মন্ত্রী। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রীসহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পুডুচেরিতে এনডিএ নেতা এন রঙ্গস্বামী আগামীকাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করেছে ইডি, তাকে আজ আদালতে তোলা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার সংঘাতকে এই দশকের অন্যতম বড় সংকট বলে অভিহিত করে এই সময় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী আগামী শুক্রবার 5 দেশে 6 দিনের সফরে রওনা দিচ্ছেন। আইসিসি টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশ সরে দাঁড়ানোর বিষয়ে তদন্ত করতে 3 সদস্যের কমিটি গঠন করা হয়।

0: হয়েছে, আসি বিস্তারিত খবরে। অসমে বিজেপি নেতা ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আজ শপথ নেবে, এই জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য মুখ্যমন্ত্রী ও নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন। হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে শপথ নেবেন আরও চারজন মন্ত্রী, এদের মধ্যে দুজন বিজেপির, বাকি দুজন জোট সঙ্গী অসম গণ পরিষদ ও বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট থেকে নির্বাচিত। খানাপাড়ায় ভেটেরিনারি কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি নীতিন নবীন প্রমুখ উপস্থিত থাকবেন। বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও যোগ দেবেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই অনুষ্ঠানে অংশ নিতে অসমে যাচ্ছেন। এনডিএ জোটের বাইরের নেতাদের মধ্যে মিজোরামের মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন। খানাপাড়া ময়দানে হাজার হাজার মানুষের বসার ব্যবস্থা রেখে ব্যাপক আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন স্তরে বিশিষ্ট অতিথিদের জন্য আলাদা মঞ্চও তৈরি করা হয়েছে। উল্লেখ্য, এ নিয়ে পরপর তিনবার এনডিএ অসমে ক্ষমতা দখল করতে চলেছে। হেমন্ত বিশ্ব শর্মাও প্রথম অকংগ্রেসী মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নেবেন। রাজ্যের ইতিহাসে কংগ্রেস বহির্ভূত মুখ্যমন্ত্রী হিসেবে এমন কৃতিত্ব অর্জনকারী তিনি একমাত্র ব্যক্তি। সামাজিক মাধ্যমে এক পোস্টে ডক্টর বিশ্ব শর্মা জানিয়েছেন, প্রবীণ বিজেপি নেতা রঞ্জিত কুমার দাস রাজ্য বিধানসভার অধ্যক্ষ পদের জন্য এনডিএ প্রার্থী হবেন। তিনি আরও জানান, আজ শপথ গ্রহণ করবেন রামেশ্বর তেলি, অতুল বোরা, চরণ বোরা এবং অজন্ত নেওগো। এবারের বিধানসভা নির্বাচনে 126 আসনের মধ্যে এনডিএ 102 আসন লাভ করেছে। এর মধ্যে বিজেপি একাই পেয়েছে 82 আসন। জোট সঙ্গী অসম গণ পরিষদ ও বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট প্রত্যেকেই 10টি করে আসনে জয়ী হয়েছে। পুডুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে এনডিএ নেতা এন রঙ্গস্বামীর শপথ গ্রহণের জন্য জোরদার প্রস্তুতি চলেছে। আগামীকাল লোকনিবাসে এক বিশেষ অনুষ্ঠানে উপরাজ্যপাল কে কৈলাসনাথন তাকে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করাবেন। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ডক্টর মনসুখ মান্ডাভিয়া, দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, রাজ্য সভাপতি ভিপি রামালিঙ্গম অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। যেসব বরিষ্ঠ বিজেপি নেতা পুডুচেরি পৌঁছবেন তাদের বিমানবন্দরে স্বাগত জানানো হবে। তামিলনাড়ুতে রাজনৈতিক পরিস্থিতি এক নতুন মোড় নিয়েছে। 30 জন এআইএডিএমকে বিধায়কের একটি দল পি ভেনুমণিকে তাদের পরিষদীয় দলনেতা এবং সি বিজয় ভাস্করকে সচেতক হিসেবে বেছে নিয়েছেন। অধ্যক্ষ প্রতিম কারুপ্পাইয়ার সঙ্গে দেখা করে তারা গতকাল তাদের স্বাক্ষর সম্বলিত একটি চিঠি তুলে দেন। অন্যদিকে 17 জন বিধায়কের আরেকটি দল এড়াপ্পাড়ি পালানিস্বামীকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত করেছেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী সি জোসেফ বেজয়ের নেতৃত্বে নতুন সরকার তামিলনাড়ুতে ইতিমধ্যেই শপথ গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রীকে আগামীকালের মধ্যে বিধানসভায় তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পশ্চিমবঙ্গের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে আজ আদালতে পেশ করবে ইডি। সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে গতকাল 10.5 ঘন্টারও বেশি জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতি, প্রশ্নের উত্তর এড়ানো সহ একাধিক অভিযোগে রাত 9টা নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রাতেই সুজিত বসুর শারীরিক পরীক্ষা করা হয়। এদিকে সুজিত বসু গ্রেপ্তারের পর জানান যে তার শ্বাসকষ্ট হচ্ছে। ইডির তরফে তার বাড়ি থেকে অক্সিজেন সিলিন্ডার আনার নির্দেশ দেওয়া হয়। রাতেই তার স্ত্রী ও এক আত্মীয় অক্সিজেন, ওষুধপত্র, খাবার দাবার নিয়ে সিজিও কমপ্লেক্সে যান। উল্লেখ্য, দক্ষিণ দমদম পুরসভার সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার সময় নিয়োগ প্রক্রিয়ায় সুজিত বসুর ভূমিকা ছিল বলে অভিযোগ। সেখানে বেআইনিভাবে অন্তত 150 লোকের তিনি চাকরির ব্যবস্থা করেন। মোট 17টি পুরসভায় 1000 কর্মীকে আইন বহির্ভূতভাবে চাকরি দেওয়া হয় বলেও ইডি সূত্রে জানা গেছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়ার সংকটের প্রেক্ষাপটে বিদেশি মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে জ্বালানি সাশ্রয় এবং বিদেশি পণ্যের ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন। গত সন্ধ্যায় গুজরাটের ভাদোদরায় এক অনুষ্ঠানে শ্রী মোদী তার পূর্বের সেই আহ্বানেরই পুনরাবৃত্তি করেন, যেখানে কোভিড অতিমারীর সময় বিভিন্ন পদ্ধতি যেমন ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন ক্লাস, ভার্চুয়াল বৈঠক এবং পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমিয়ে আনার বিষয়গুলি পুনরায় চালু করার কথা বলা হয়েছিল। আমদানি হ্রাস এবং দেশকে এই সংকট থেকে উত্তরণে সহায়তা করার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের সম্পদের উপর থেকে বোঝা কমাতে আমাদের সকলের একজোট হওয়া এবং নিজ নিজ দায়িত্ব পালন করা প্রয়োজন। সরকার জানিয়েছে, দেশে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং ঘরোয়া রান্নার প্রয়োজনে এলপিজি সরবরাহ নিরবচ্ছিন্নভাবে বজায় রাখা হচ্ছে। নতুন দিল্লিতে গতকাল পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী বিষয়ে আন্তঃমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, কোনো এলপিজি ডিস্ট্রিবিউটর শিপে সিলিন্ডারের মজুত ফুরিয়ে যাওয়ার খবর পাওয়া যায়নি। তিন দিনে রান্নার কাজে ব্যবহৃত 1,26,00,000 বেশি সিলিন্ডার বুকিংয়ের মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমানোর আহ্বানটি পুনর্ব্যক্ত করেন এবং গণপরিবহন ও কারপুল ব্যবহারের পক্ষে মত দেন।
1: माननीय प्रधानमंत्री जी ने देश के सभी लोगों से आग्रह किया है कि पेट्रोल और डीजल की खपत कम करें, जहां भी संभव हो मेट्रो और सार्वजनिक परिवहन का उपयोग करें, कार पूलिंग का विकल्प चुने, रेलवे एज अ मोड ऑफ ट्रांसपोर्टेशन फॉर गुड्स को प्रेफर करें और जहां भी संभव हो इलेक्ट्रिक वाहनों का उपयोग बढ़ाएं।
0: রাসায়নিক ও সার মন্ত্রকের অতিরিক্ত সচিব অপর্ণা শর্মা জানান, 2026 সালে খরিফ মৌসুমের জন্য দেশে সারের মজুদ 51%-এরও বেশি রয়েছে। এদিকে বন্দর, জাহাজ, চলাচল ও জলপথ মন্ত্রকের অধিকর্তা অফিস কুমার শর্মা জানিয়েছেন, পশ্চিম এশিয়ায় ভারতীয় নাবিকরা নিরাপদে রয়েছেন। গত 24 ঘণ্টায় ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ কিংবা বিদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকদের নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিদেশ দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এই অঞ্চলে ভারতীয় জাহাজগুলির নিরাপদ চলাচল নিশ্চিত করতে ভারত ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রেখে চলেছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি এখন জীবনদায়ী ব্যবস্থার ওপর টিকে রয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর পশ্চিম এশিয়ায় অপরিশোধিত তেলবাজারে তীব্র অস্থিরতা এবং কূটনৈতিক উত্তেজনা আরও গভীর হয়েছে। এর ফলে স্থায়ী শান্তি সম্ভাবনা নিয়ে গভীর সন্দেহ দেখা দিয়েছে। এর আগে আমেরিকার শান্তি প্রস্তাবে জবাবে তেহরান সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া, বাতিল করা ইরানি সম্পদের মুক্তি, মার্কিন নৌ অবরোধের সমাপ্তি এবং হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণের স্বীকৃতির দাবি জানায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 15 মে 5 দেশ সফরে রওনা দেবেন। সফরের প্রথম পর্যায়ে শ্রী মোদী শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে পৌঁছে সেখানকার রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন। উভয় নেতা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়, বিশেষ করে শক্তিক্ষেত্রে সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানান বিষয়ে মত বিনিময় করবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী যাবেন নেদারল্যান্ডসে, সেখানে তিনি রাজা উইলিয়াম, আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেদেশের প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গেও এক বৈঠকে মিলিত হবেন। নেদারল্যান্ডসে এটি মোদীর দ্বিতীয় সফর। তৃতীয় পর্যায়ে শ্রী মোদী রবিবার সুইডেনের কোটেনবার্গে যাবেন, সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন তিনি। দুই প্রধানমন্ত্রী শিল্পের জন্য ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও ভাষণ দেবেন। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরওয়ে পৌঁছবেন, তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালিতে, সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির সঙ্গে তিনি বৈঠক করবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনে তার আসন্ন সফরের আলোচনায় তাইওয়ান ও জ্বালানি নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি প্রাধান্য পাবে। একই সঙ্গে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার সম্পর্কের ভূয়সী প্রশংসা করেছেন। নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে মনোনীত ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন বলেছেন, সীমান্ত পেরিয়ে আসা যে কোনো তৎপরতা মোকাবিলার জন্য এবং শক্ত হাতে দমন করতে দেশ প্রস্তুত। ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং চিফ স্বামীনাথন বলেন, ভারত বহু বছর সন্ত্রাসবাদের শিকার। বাংলাদেশ সরকার 2026 সালে আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ ক্রিকেট থেকে বিতর্কিতভাবে সরে দাঁড়ানোর ঘটনার তদন্ত করতে 3 সদস্যের কমিটি গঠন করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী অতিরিক্ত প্রশাসনিক সচিব ডক্টর এ কে এম ওয়ালিউল্লাহ কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। আইপিএল ক্রিকেটে আজ গুজরাট টাইটান সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। আহমেদাবাদে খেলা শুরু 6:30। খবর আপাতত এ পর্যন্তই, পরের খবর 10:10।
2: यो आकाशवाणी खरसाङ हो। आरती ठकुरीबाट सुन्नुहोस् प्रादेशिक समाचार। सुरुमा मुख्य समाचार। प्रधानमन्त्री नरेन्द्र मोदीले मानिसहरूलाई पश्चिम एसिया संकटबीच विदेशी मुद्रा बचाउन, इन्धन बचाउन, विदेशी उत्पादहरूको उपयोग

0: स्वरमाधुरी कार्यक्रम श्रोताले यतिन्जेल सुन्दै हुनुहुन्थ्यो आधुनिक विविध शर्मा हामी आकाशवाणीको खरसाङ केन्द्रबाट बोलिरहेका छौँ अब अघिल्लो कार्यक्रम प्रस्तुत गर्न लागिरहेछौँ बंगला कार्यक्रम
1: आकाशवाणी शिलीगुड़ी केन्द्रेर आजकेर विशेष अनुष्ठान रंगेर भाषा अतीत बर्तमान एवं भविष्य श्रोता बंधुरा আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিশেষ অনুষ্ঠানে। অঙ্কন শিল্প অর্থাৎ ভিজুয়াল আর্টের একটি মৌলিক রূপ। চিত্রকলার ইতিহাস প্রাগৈতিহাসিক মানুষের থেকে প্রাপ্ত শিল্পকর্মগুলি থেকে শুরু হয় এবং সমস্ত সংস্কৃতিকেই পরিব্যাপ্ত করে। সহস্রাব্দব্যাপী চিত্রকলার ইতিহাস সৃজনশীলতার একটি চলমান নদী যা আজও অব্যাহত রয়েছে। বিশ শতকের গোড়ায় প্রধানত চিত্রকলা ধর্মীয় ও ধ্রুপদী বিষয়ে নির্ভর ছিল, কিন্তু পরবর্তী সময়ে আরও বিশুদ্ধ বিমূর্ত ও ধারণাগত পদ্ধতি প্রাধান্য পেতে শুরু করে। প্রস্তরযুগে গুহাচিত্রে প্রাণীর চিত্র আবিষ্কৃত হয়েছিল অত্যধিক। এরপর প্রাচ্য চিত্রশিল্পের ইতিহাসে বিভিন্ন সংস্কৃতি ও ধর্মের প্রাধান্য লক্ষ্য করা যায়। চীনের চিত্রকলা, জাপানের চিত্রকলা, এই সকল এশীয় দেশগুলির চিত্রকলাতেও বিভিন্নতা লক্ষণীয়। এছাড়া পাশ্চাত্য শিল্পকলা ও চিত্রকলা অর্থাৎ মিশর, গ্রিস এবং রোমের যে চিত্রকলা আবিষ্কৃত হয়েছিল সেই চিত্রাঙ্কনও কিন্তু অত্যন্ত বিস্মিত করে চলেছে আজও আমাদের। আজকে আমরা এই ভাষা, রঙের ভাষায় কথা বলতে গিয়ে অবশ্যই অঙ্কন শিল্পের কথা বলবো। আর এই মুহূর্তে আমাদের মধ্যে স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুই প্রথিতযশা শিলিগুড়ির অঙ্কন শিল্পী সঞ্জয় দে এবং সুজয় মিত্র, যারা নিরলস প্রচেষ্টা করে চলেছেন অঙ্কন শিল্প শহর শিলিগুড়ি এবং সমগ্র উত্তরবঙ্গে যাতে আরও প্রাণবন্ত এবং সজীব হয়ে ওঠে। আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। নমস্কার সুজয়বাবু এবং নমস্কার সঞ্জয়বাবু।
2: নমস্কার।
3: নমস্কার।
1: আপনাদের প্রথমে আমি যেটা জিজ্ঞাসা করতে চাই, এই যে আপনারা যে রঙের যাত্রা শুরু করেছিলেন একসময়, সেটা ঠিক কতটা আগে বা কতটা ছোটবেলায় শুরু করেছিলেন?
2: শিলিগুড়িতে বড় হওয়া তো আমরা শুরু করেছি 90 দশক, যখন ক্লাস 5 পড়ি, তো সেই সময় থেকে ছবি আঁকা শুরু করি কোনো একটা স্কুলে গিয়ে, ছবি আঁকার স্কুলে গিয়ে বাবার হাত ধরে, বাবা নিয়ে গেছিলেন, সেই স্কুলে ভর্তি করেছিলেন, তখন থেকে শুরু করেছি। সেই সময়টা আমাদের শিল্পের যে পরিবেশ ছিল শিলিগুড়িতে সেটা খুব কম, শিলিগুড়িতে চিত্রশিল্পী খুব কম ছিল এবং শিক্ষকও খুব অভাব ছিল। তো হাতে গোনা কয়েকজন শিক্ষকই আমরা আশেপাশে দেখতে পারতাম। তো সেরকমই একটা শিল্পীর কাছে আমি ছবি আঁকতে যাই, এই 90 দশক, 90-91 এরকম সময়টা হবে।
1: আমরা একই প্রশ্ন নিয়ে যাব সুজয় বাবুর কাছে।
3: ধন্যবাদ। আমি সুজয় মিত্র, আমি শিলিগুড়িরই বাসিন্দা, পেশাগতভাবে শিল্পচর্চার সাথে যুক্ত। আমারও ওরকমই যেটা সঞ্জয় বলল, ঠিক 90 দশক হবে না, তার থেকে কিছুটা আগেই আমার শিল্পচর্চা মানে ছোটবেলা থেকে শুরু হয়। তো সেই সময় বাবা বা মার সাথে আমি আর্ট স্কুলে যেতাম। আশ্চর্যজনকভাবে সঞ্জয় এবং আমার গুরু বলতে গেলে একজনই। তো সেই সময় শিলিগুড়িতে নাম করা শিল্পী বলতে 2-3 জনই ছিলেন, তারাই আমাদের গুরু এবং সেই থেকেই আমাদের হাতে খড়ি এবং শুরু হয় পথ চলা।
1: মানে দীর্ঘ অনেকগুলো বছর পেরিয়ে গিয়েছে মাঝে, আর এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা যে শিল্পকর্ম করে চলেছেন সেটাকে কি আপনারা আপনাদের নিজেদের জীবনের আশ্রয় বা আধার হিসেবেই রেখেছেন আর্থিকভাবে?
2: একদম। অ্যাকচুয়ালি ছোট থেকে আমাদের সময় অনেক বন্ধু বান্ধব ছিল যারা ছবি আঁকতো, একসাথে ছবি আঁকতাম, অনেকে অনেক জায়গায় অনেক কাজের সাথে জড়িত হয়েছে, কিন্তু বেসিক্যালি আমি ছবিটা ছাড়তে পারিনি। ছবি ভালো লাগা থেকে শুরু করে সেটাই আমার নেশা হয়ে গেছে এবং বর্তমানে এটাই আমার পেশা, এটা করেই আমাদের চলছে। আবার আমাদের শিলিগুড়িতে বসে ছবি বিক্রি তো ভাবা যেতে পারে না, আমরা বেসিক্যালি ছবি বিক্রি না করে ছবিটাকে শিখিয়ে মানে একজন শিক্ষক হয়ে আপাতত বেঁচে আছি।
1: আচ্ছা, সঞ্জয় বাবু কথা অনুযায়ী আপনিও সহমত?
3: হ্যাঁ, আমিও সহমত। তবে আমার ক্ষেত্রে একটু ব্যতিক্রম, আমি হয়তো ছবি আঁকাটা অ্যাজ এ প্যাশন হিসাবেই আমি শুরু করেছিলাম, পেশাগতভাবে কোনো দিন সেরকম চিন্তাভাবনা ছিল না। আমি পেশাগতভাবে অন্য জায়গায় আমি যুক্ত ছিলাম অন্য কর্মের সাথে, কিন্তু ছবি আঁকার চর্চাটা কিন্তু আমি বরাবরই চালিয়ে গেছি, সেই ভালোবাসাটা বরাবরই ছিল। কিন্তু একটা সময় এসে আমার মনে হলো যে মানে ভালো লাগার জায়গা মানে প্যাশন আর প্রফেশনটাকে যদি একসাথে আমরা করতে পারি তো সেটার থেকে ভালো কিছু আর হয় না। তো একটা সময় পরে আমি কিন্তু শিফট করে আছি এবং বর্তমানে আমি পুরোপুরি পেশাগতভাবে আমি চিত্রশিল্পের সাথে যুক্ত।
2: অ্যাকচুয়ালি প্যাশন আর প্রফেশন যদি এক হয় তাহলে আমার মনে হয় সেই কাজটা সব থেকে খুব ভালো হয়, কারণ যার মধ্যে প্যাশন না থাকবে সেই কাজ সাকসেস হওয়াটা খুবই মুশকিল।
1: মানে ভালো লাগা এবং আমার সেই কাজটি দিয়েই অর্থ উপার্জন করা এবং জীবিকা হিসেবে গ্রহণ করা, এটা যদি মিলে যায়।
2: হ্যাঁ, এটা যদিও খুব কষ্টকর আমাদের এই শিলিগুড়িতে থেকে, কিন্তু তবুও আমরা করছি, ভালো লাগছে, ভালো আছি।
1: আচ্ছা, আমরা আসবো এই পর্যায়ে, কিন্তু প্রথমে জেনে নেব যেহেতু শিক্ষা, আপনারা শুধুমাত্র তো পড়াশুনো বা পুঁথিগত শিক্ষা হয় না, চিত্রকলা এক ভীষণ ভাস্ট এবং ভীষণ গভীর বিষয়, সেটিকে যখন আপনারা শিক্ষা দান করছেন বা ছেলে মেয়েদেরকে শেখাচ্ছেন, আজকের মুহূর্তে শিলিগুড়ি এবং উত্তরবঙ্গ শহরে দাঁড়িয়ে পুরো উত্তরবঙ্গ জুড়ে আপনাদের কি মনে হয় যে এই ছাত্রদের যে সংখ্যা সেটা বাড়ছে, তাদের ইন্টারেস্ট বাড়ছে, ইচ্ছে বাড়ছে, বা আপনাদের ছাত্রদের সংখ্যা বেড়ে চলেছে?
2: দেখুন, এখানে হচ্ছে আমাদের যখন 90 দশকের কথা বলছি তখন শিলিগুড়ির জনসংখ্যা কি ছিল আর এখন কি জনসংখ্যা, নিশ্চয়ই অনেক বেশি হয়েছে। তো সেই সময় টিচারও কম ছিল, স্টুডেন্টও কম ছিল, আর এখনও ঠিক টিচার অনেক বেশি, স্টুডেন্টও অনেক বেশি, কারণ শিলিগুড়ির জনসংখ্যা বেড়েছে। সেই হিসাবে অবশ্য বেড়েছে, মানে স্টুডেন্টের সংখ্যা বেড়েছে, মানুষের সংখ্যা বেড়েছে। তবে হ্যাঁ, আমাদের সময়টা কী ছিল যে বাবা দেখিয়েছে যে তুমি এখানে যে ছবি আঁকতে পারো, আঁকা শিখতে পারো, কিন্তু তারপর থেকে নিজের ভালো লাগাতে যাওয়া, নিজের মনোভাব যে আমি ছবিটা আঁকবো, ভালোবেসে যাওয়া। কিন্তু এখন হয়তো সেই জায়গাটা অনেকটা কমে গেছে, কারণ বাড়ির প্রেশারে যাওয়া হয় বাচ্চাদের, ছবি আঁকা শিখতে হবে আমাকে, ড্রয়িং ভালো করলে পর পরীক্ষায় এই ড্রয়িং করতে পারবো, স্কুলে ওই ড্রয়িংটা করতে পারবো, এটা বেসিক নিড হয়ে দাঁড়িয়েছে এখনকার বাচ্চাদের।
1: সুজয়বাবু কি বলবেন এই বিষয়ে?
3: হ্যাঁ, আমি তো এই বিষয়টা তো সহমত, এর সাথে আমার মনে হয় আর একটু জিনিসটাকে এলাবোরেট করা উচিত। মানে যেটা সঞ্জয় বলছে ঠিক কথা, এবার একটা ছোট বয়সে সে বাচ্চার ভালো লাগাটা সে বাচ্চাও হয়তো বুঝতে পারে না, খেলার ছলে হয়তো শুরু করে, হয়তো তার ছবি আঁকার প্রতি ইন্টারেস্ট নেই, অন্য কিছু শিল্পের প্রতি বা সৃজনশীলতার প্রতি তার ইন্টারেস্টটা রয়েছে, সেইটা না মানে একটা ইগনোর হয়ে যায় এরকম আমার মনে হয়। মানে আমি দেখেছি হয়তো মানে মা বাবা চায় তার সন্তান যাতে মানে সব দিক দিয়েই এক্সপার্ট হয়, সে ডান্সও করবে, গান করবে, আবার সে বাচিক শিল্পীও হতে চায়, আবার ছবিও আঁকাও শিখতে চায়। তো এটা যেন একটা বাচ্চার উপরে সত্যি অর্থে একটা প্রেশার হয়ে যায়, মানে সব কিছু তো একবারে সম্ভব নয়, সবগুলোর প্রতি ফোকাস করাও সম্ভব নয়। তো সেটা মনে হয় একটু বিচার করা উচিত। আমি মূলত গার্জিয়ানদেরকেই বলবো, তার প্যারেন্টসদেরকে, যে তারা একটু তাদের উপরে ছেড়ে দিক, তারা সত্যি সত্যি কোন দিকটায় যেতে চায়, এটা আমার মনে হয়।
1: মানে অঙ্কন শিল্পের শিক্ষক হিসেবে আপনি বলতে চাইছেন অভিভাবকদের একবার ভেবে দেখা উচিত, যাতে অভিভাবকরা তাদের সন্তানদের ওপর ধ্যান দেন এবং দৃষ্টি দিয়ে, নজর দিয়ে দেখেন যে সে ছোটবেলা থেকে কোন বিষয়টিকে ভালোবাসছে, চাপিয়ে যাতে না দেওয়া হয়। রং তুলি নিয়ে আমার মনে হয় শৈশবের দিনগুলো সকলেরই খুব সুন্দর কাটে, আর সেখান থেকে একটা অদ্ভুতভাবে ভালো লাগার উৎপন্ন একটা তৈরি হয় এবং সেটা নিয়ে ছেলেমেয়েরা এগিয়ে যায়। আচ্ছা, এবার আমাদেরকে একটু বিস্তারভাবে বলুন, এই যে আমাদের ড্রয়িং, আমরা সবসময় শুনে আসছি ড্রয়িং এবং পেইন্টিং, এই যে দুটো শব্দ, সেই শব্দ দুটির কতটা মানে পার্থক্য রয়েছে, মানে ভিন্নতাটা কি রয়েছে, ডিফারেন্সটা কি?
2: ড্রয়িং আর পেইন্টিং, ড্রয়িং ভালো না করলে পেইন্টিংটা কোথা থেকে করবে? ড্রয়িংটাকে ভালো করতেই হবে, ড্রয়িং দিয়ে থেকে তার যাত্রা শুরু হয়। আমি একটা টেকনিক্যালি বলছি, ড্রয়িং বাচ্চাটা স্কিল তৈরি করবে, পার্সপেক্টিভ তৈরি করবে, তারপরে সে পেন্টিং করবে। একটা পেন্টিংয়ে যদি শুধু কালার অ্যাপ্লাই করার বয়স কিন্তু আফটার 60, যে সে অ্যাবস্ট্রাক্ট কাজ করার সময় হয়তো সেটা ড্রয়িং পড়ছে না, কিন্তু ড্রয়িংয়ের ফর্মটা দরকার পড়ে। তো ড্রয়িং আর পেন্টিং দুটোই সামঞ্জস্য এবং দুটোরই খুব ভ্যালু, সেম ভ্যালু, ড্রয়িংটা জানতে হবে এবং ড্রয়িংটা মাস্ট পেন্টিং করার জন্য।
1: সুজয়বাবু আপনি বলুন যে এই যে রঙের বিভিন্নতা রয়েছে, প্রত্যেকটি বিষয়ে যেটি আমরা শিখবো তার তো কিছু কিছু জিনিসপত্র নির্ধারিত থাকে, তেমনি আমরা আঁকতে শিখতে গেলে বা একটা শিশু যদি ভাবে আমি আজকে একটা আর্টের স্কুলে যাব, শিখবো, সেখানে আমাদের ঠিক কি কি জিনিসপত্র লাগবে এবং সেটা কতখানি মানে একটা মধ্যবিত্ত পরিবারের পক্ষে সহজলভ্য হতে পারে?
3: মানে আপনি বলতে চাইছেন ড্রয়িং শেখার ক্ষেত্রে কি কি প্রয়োজনীয় সামগ্রী বলতে প্রথমত তো যে বাচ্চাটি যাবে তার একটা ড্রয়িং এর প্রতি একটা নিজস্ব একটা ইন্টারেস্ট থাকা দরকার। উপকরণ যদি আপনি বলতে চান সেক্ষেত্রে অবশ্যই একটি পেন্সিল ড্রয়িং করার জন্য, তার একটা খাতা থাকা দরকার, একটা ইরেজার, একটা শার্পনার, এই ধরনের জিনিসগুলো দরকার। এটা বেসিক জিনিস যেগুলো দরকার। তার পরবর্তীতে ড্রয়িংয়ের ধাপে ধাপে তাকে প্যাস্টেল রং সে ইউজ করতে শিখবে, তারপরে সে ওয়াটার কালারের দিকে এগোবে, পরপর এগুলো রঙের মাধ্যমগুলো আসবে তারা।
1: আচ্ছা, আর পরীক্ষাগত ব্যবস্থা আপনাদের স্কুলের তরফ থেকে দেওয়া হয় যে গ্রেডেশন বা তারা কোন স্ট্যান্ডার্ড থেকে কোন স্ট্যান্ডার্ডে এগিয়ে চলেছে?
3: এটা মনে হয় সঞ্জয় একটু বিস্তারিত বলুক, কেননা সত্যি অর্থে আমি টিউশনের সাথে সেভাবে যুক্ত নই, তো আমার মনে হয় সঞ্জয় এটা ভালো উত্তর দিতে।
2: পরীক্ষা অ্যাকচুয়ালি অনেক প্যারেন্টস হচ্ছে পরীক্ষা দিয়ে সার্টিফিকেটটা রেখে দেওয়ার জন্য, আমার কাছে কথা সে সার্টিফিকেটে কি হবে? একটা বাচ্চাকে যদি স্কুলে ভর্তি করা হয়, একটা যে কোনো আর্ট স্কুলে, সে নানা ধরনের পরীক্ষা দিতেই পারে। পরীক্ষা ডিপেন্ড করবে সে প্যারেন্টসের উপরে যে বাচ্চাদেরকে ছবি আঁকা শেখাবে, এবং সে টিচারের উপরে, টিচার কি শেখাচ্ছে। আমার মনে হয় যে শিল্পর ব্যাপারটা কোনো সার্টিফিকেট দিয়ে বিচার করা হয় না, যায় না বিচার করা, কারণ কার মধ্যে কি কোয়ালিটি আছে একটা পেপার সে মেনটেন করে দেবে, সেটা পরীক্ষাগত ব্যাপারে হতে পারে, সেটা কোনো জায়গায় চাকরির ব্যাপারে সেটা শো করা যেতে পারে, কিন্তু সে বাচ্চাটা কি শিখছে সেটার উপর মেন ডিপেন্ড। তো পরীক্ষার আমি ঘোর বিরোধী, আমি পরীক্ষা দিয়ে মানুষের কাছে টাকা নিয়ে একটা সাধারণ একটা সার্টিফিকেট দিয়ে সেটাতে আমি খুব বিশ্বাস করি না, কারণ আমি বাচ্চাদেরকে এতটা শেখাই যে তুমি শিখে নাও। তুমি আমি কোনো মুখস্থ বিদ্যা করাতে চাই না, কারণ মুখস্থ বিদ্যা হয় না, যে কোনো শিল্পক্ষেত্রে মুখস্থ বিদ্যা হয় না, তুমি শেখো। শিখতে হবে, নিজেকে ক্রিয়েট করতে হবে, নিজেকে ক্রিয়েশন করতে হবে, নিজেকে ইনভেন্ট করতে হবে, এটাকে বিশ্বাস করি আমি।
1: আচ্ছা, আপনাদের কাছে একটি প্রশ্ন, এই যে সমগ্র উত্তরবঙ্গে কোনো রকম প্রাতিষ্ঠানিকভাবে অঙ্কন শিল্পের কোনো গ্যালারি, কোনো প্রতিষ্ঠান এরকম কিছুই নেই, আর্টের স্কুল রয়েছে, শিক্ষকরা শেখাচ্ছেন, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে এবং ডিগ্রি কোর্সে একটা অঙ্কন শিল্পের প্রয়োজনীয়তা, সেটা কতখানি গুরুত্বপূর্ণ এবং আমাদের উত্তরবঙ্গে সেটি কতখানি প্রয়োজনীয় এই মুহূর্তে দাঁড়িয়ে?
2: এটা নিয়ে বলতে গেলে অনেক বিতর্ক আছে, আমরা অনেক পিছিয়ে আছি, উত্তরবঙ্গ অবশ্যই অনেক পিছিয়ে আছি অনেক কারণে। আমরা কিছুক্ষণ কথা বললাম যে বাচ্চাদেরকে পরীক্ষা দেওয়া হয় কিনা, সেটা সার্টিফিকেট। অ্যাকচুয়ালি আমাদের নর্থ বেঙ্গলে কোনো আর্ট কলেজ নেই, আর্ট কলেজ বলতে ছবি আঁকার কোনো কলেজ নেই, গান শেখার কোনো কলেজ নেই আমাদের সেক্টরে, তো সেটা খুব দরকার আমাদের, আর সেটা নেই বলে আমরা অনেকটাই পিছিয়ে আছি।

0: শিল্পকলার কোন রকম প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা আমাদের সমগ্র উত্তরবঙ্গে নেই?
1: নেই, অ্যাকচুয়ালি আমি একটা কথা বলি যে এই যে আমরা আমাদের মধ্যে চিত্রশিল্পীরা যারা নাকি নিজেকে সার্ভাইভ করার জন্য টিউশন করছে, সার্ভাইভই তো, এটা তো কিছু না, এটা সার্ভাইভ করার জন্য টিউশন করছে, কিন্তু আমার যদি সারা শিলিগুড়িতে যদি 100 জন ড্রয়িং টিচার থাকে, 100 জনে কি সেম কোয়ালিটি? না। অনেক চিত্রশিল্পী আছে যারা নাকি ছবি আঁকা শেখান, ভালো কথা, শেখান ভালো কথা। একটা আবেদন আমি সব শিল্পীদের বলছি, আপনারা যদি কাউকে কিছু শেখাতে যান, নিজেকে ভালো করে শিখতে হবে। আমি নিজেকে ভালো করে না শিখতে পারি আর যদি ওভার কনফিডেন্স থেকে আমি সব জানি, তাহলে পর আপনার সমাজে সে একটা ভুল বার্তা দিচ্ছে, সে সমাজে তার কাছে যেসব বাচ্চারা শিখতে যাচ্ছে তাদের প্রতি সে অন্যায় করছে।
0: আচ্ছা সুজয়বাবু, আপনি
2: বলুন। আমি এখানে একটু অ্যাড করি, হ্যাঁ একটু, আমার মনে হয় জিনিসটা একটু সঞ্জয় যেটা বললো সেটার বিষয় হচ্ছে আর্ট কলেজ বা প্রাতিষ্ঠানিকভাবে একটা এরকম প্রতিষ্ঠানের দরকার চালু করার জন্য। একটা দীর্ঘদিনের একটা চেষ্টা প্রচেষ্টা যা আমাদের দাবি, আমাদের যে উত্তরবঙ্গ কিন্তু সত্যি সত্যি সেভাবে মানে অবহেলিত। তো খালি চারু শিল্প বলেন, আপনি যে কোনো ধরনের শিল্পর ক্ষেত্রেই বলুন, সেই ধরনের প্রাতিষ্ঠানিক মানে সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান নেই।
0: মানে আমরা যদি একটু বড় শহরগুলির দিকে যাই তাহলে, কিংবা মেট্রো শহর কলকাতা দিল্লি বড় বড় শহরে অনেক রকম সুবিধে রয়েছে এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ডিগ্রি সহ সেই বিষয়গুলোর পাঠ করানো হচ্ছে, কিন্তু আমাদের উত্তরবঙ্গে সেটি নেই। এটি সত্যি বড় আমরা মানে বঞ্চিত ভাবতে পারি নিজেদেরকে।
2: হ্যাঁ, তো সেখানে আমি আপনাদের মাধ্যমেই এটা মানুষ তো জানে অলরেডি, সরকারকে আরও এটা নিয়ে জাগ্রত করা যে তারা একটু ইনিশিয়েটিভ নিক যে এই বিষয়টা হোক, কেননা শিলিগুড়ি তথা উত্তরবঙ্গে কিন্তু শিল্প চর্চা করছে মানুষের অভাব নেই, প্রচুর শিল্পী আছে এবং তারা সবাই হয় কলকাতা দিল্লি বোম্বে গিয়েই করছে। তো এইটা, এই অবহেলাটা কেন, এটাকে আমার মনে হয় মানে খুব সিরিয়াসলি দেখা উচিত।
1: এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে কিছুক্ষণ আগে বলো না, কিছু চিত্রশিল্পীরা যারা ছবি আঁকা শেখায়, নিজেদের আরও গ্রুমিং করা উচিত, শেখা উচিত, তার মূল কারণ এটাই যে আমার নর্মাল আর্ট কলেজ নেই, সে তো শিখতে যায় কোথায় শিখবে?
2: ঠিক ঠিক।
1: তাহলে ঘুরে ঘুরে কিন্তু আমি যদি এই বাচ্চাদের উপর অন্যায় হচ্ছে, তার দায়ী কিন্তু ওই আর্ট কলেজ, একটা স্বীকৃতিওয়ালা প্রতিষ্ঠান, সেটা যদি হয়ে যেত তাহলে কিন্তু আমাদের ওই আর্ট টিচারকে উদ্দেশ্যে এরকম কথা বলতে হতো না আমাকে।
0: মানে কোথাও একজন শিক্ষক হতে গেলেও আগে নিজেকে ঘষে মেজে সুন্দরভাবে পরিপূর্ণভাবে সঠিক জ্ঞান নিতে হবে, যাতে আমরা শেখানো, এটাও ঠিক যে কাউকে হাতে ধরে কিছু শিখিয়ে দেওয়া যায় না। একটি কল্পনা, একটি ছোট্ট শিশু যখন নিজে কল্পনার জগতে ভেসে বেড়ায়, তার কাছে যেমন ভাবে প্রকৃতি ধরা দেয়, তার শিক্ষকের কাছে সেভাবে প্রকৃতি ধরা দেবে না।
2: এটাও একটা বড় প্রবলেম জানেন তো, মানে এই যে আজকের ডেটে ইন্টারনেট এসছে না, ইন্টারনেট কিন্তু আমাদের অনেক সুবিধা দিচ্ছে কিন্তু অনেক খারাপ দিকগুলো রয়েছে। তার মূলত কারণ হচ্ছে যে আপনি যে কল্পনার ব্যাপারটা বলছেন, শিশুদের মধ্যে যতক্ষণ না তার হাতে মোবাইল নামক বস্তুটি না আসছে ততক্ষণ পর্যন্ত তার কিন্তু কল্পনার জগৎটা আছে। দ্য মোমেন্ট তার হাতে জিনিসটি পড়লো, সে যতক্ষণে বিভিন্ন রকম মাধ্যম ইউজ করতে শিখলো, সেখানে কিন্তু রেডিমেড কিছু কাজ প্রতিকৃতিগুলো কিন্তু তার কাছে চলে আসছে এবং তার মাথায় ওগুলোই ঘুরছে। অটোমেটিক্যালি তার মাথা থেকে কিন্তু কল্পনা যে সৃজনশীলতা সেইটা কিন্তু আর থাকছে না। এবং তাকে যখন কোনো একজন, যেটা সঞ্জয় একটু আগে বলল যে যার কাছে মানে শিক্ষার জন্য দেওয়া হচ্ছে সে কতটা ক্যাপেবল, তো সে যদি নিজেও সে ঘষে মেজে ঠিক না হয়, সেও যদি সেই মাধ্যমগুলোর উপরে ভরসা করে থাকে, তো তার নিজেরও তো সৃজনশীলতার অভাব হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে, এটা
0: হ্যাঁ স্বাভাবিক যে এই মুঠো ফোনের উপরে নির্ভরশীলতা, যার জন্য কোথাও কল্পনার বিকাশ বাধাপ্রাপ্ত হচ্ছে শৈশব মন থেকে। তাহলে আপনাদের কি মত যে মুঠোফোন থেকে বঞ্চিত রাখা হবে?
2: না, মুঠোফোন থেকে বঞ্চিত রাখা নয়, কথাটা মানে মুঠোফোনটাকে রেস্ট্রিক্ট করা উচিত, মানে কতটা ইউজ করব, বিশেষত ওই কল্পনা, দেখুন সৃজনশীলতার ক্ষেত্রে না, কল্পনা শক্তি যদি না থাকে মানুষের, যে শিল্পী তার মধ্যে যদি সেই বিষয়টা না থাকে, মানে একটা জিনিস নিয়ে ভাবনা চিন্তা করা, নিজের মনে মনে সেটাকে রিসার্চ করা, হ্যাঁ আমি আমার ভাবনা চিন্তা যেটা করছি সেটা নিয়ে ফার্দার আমি কিছু আরও ডিটেলসে জানতে চাই, সেটা আমি ইউজ করতে পারি মুঠোফোনকে, কিন্তু আমি টোটাল কল্পনা শক্তিকে সাইডে রেখে আমি টোটালটাই আমি মাধ্যমকে ইউজ করে কপি পেস্ট হয়ে যাচ্ছে ব্যাপারটা, এরকমই হচ্ছে ব্যাপারগুলো।
0: আচ্ছা, যখন আমরা তথ্য প্রযুক্তির উপরে এলাম, টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে আসছি, তাহলে এখন শুনতে পাচ্ছি খুবভাবে ডিজিটাল আর্ট, বিষয়টি শব্দটি বেশ শোনা যাচ্ছে, এর অর্থটা যদি আপনারা একটু আমাদেরকে বিস্তৃত বোঝান। হয়তো এখনো অনেকের কাছে সেটা খুবভাবে প্রচারিত হয়নি, কিন্তু যারা মোটামুটি আকাশ সাথে যুক্ত তারা এই শব্দটা তাদের কাছে বেশ পরিচিতি পেয়েছে এবং অনেকে এটিকে মাধ্যম হিসেবে কিন্তু সহজভাবে গ্রহণও করতে শুরু করেছে।
1: না, ডিজিটাল আর্ট ভালো জিনিস। ডিজিটাল আর্ট কি? যে আমি ল্যাপটপ বা ডেস্কটপে কোনো পেন দ্বারা, যে খাতা আর পেন্সিলে শুধু মিডিয়ামটা আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু ড্রয়িং তো আমিও একই করছি। রঙের আমার অনেক জায়গা মানে টিউব হচ্ছে না, ব্রাশ হচ্ছে না, কিন্তু আমি ওখানে ব্রাশ পাচ্ছি না। ডিজিটাল আর্টকে আমি প্রেফার করি এবং সাপোর্ট করি। ডিজিটাল আর্ট দ্বারা খুব সুবিধা আছে, অসুবিধা এখন মধ্যে কিছু দেখতে পাচ্ছি না।
2: না, ডিজিটাল আর্টে সুবিধা আছে, ঠিক কথা। স্কিলের ক্ষেত্রে আমার মনে হয় ডিজিটাল স্কিলটা, আমাদের ম্যানুয়াল যে স্কিলটা আছে, আমি একটা ছোট উদাহরণ দিই। ধরুন ওয়াটার কালার আমরা পেপারে তুলির মাধ্যমে করি রং দিয়ে, তো সেখানে তুলি চালনা, রং নিয়ে কিভাবে তুলিটা কোথায় আমি ছাড়বো, কতটা কোথায় আমি জলের পরিমাণ দেব দেব না, ওয়াশ কোথায় করব, কি করব, সেটা যেভাবে হবে ডিজিটাল আর্টের মাধ্যমে করলে কিন্তু সেই দক্ষতাটা তৈরি হয় না। সেখানে ডিজিটাল আর্ট আমি যখনই আমি ওই স্টাইলারটা চালাচ্ছি, স্টাইলার কিন্তু মানে একটা ধরনের কমেন্ট, মানে আমি অ্যাকচুয়াল যেটা চাইছি ডিজিটাল দিয়ে আমি, আমার মনে হয়েছে সেই এফেক্টটা আনতে পারি না সবসময়। হয়তো খুব দক্ষতা হলে হতে পারে, আমার অতটা ধারণা নেই, আমি যেটুকু বুঝেছি বা আমি দেখেছি তাতে আমার মনে হয়েছে আমরা যে তুলি দিয়ে যেটা করতে পারি সেটা কিন্তু অতটা ফাইন ওয়ার্ক করা সম্ভব নয়। এটা আমার আমার মত
1: না, এটা এটা এটা ঠিক কথা। অ্যাকচুয়ালি ডিজিটাল আর্ট হচ্ছে পুরোপুরি কমার্শিয়াল অ্যাপ্রোচের জন্য। যদি আমি কাউকে কিছু বোঝাতে চাচ্ছি বা দেখাতে চাচ্ছি, তাহলে সেটা ডিজিটাল আর্টের মাধ্যমে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর সেটা হচ্ছে, দেখুন, একটা শিল্পীর ক্ষেত্রে ডিজিটাল আর্ট একটা সাইড মিডিয়াম, যে তার প্রফেশনের জন্য করছে, কিছু অ্যাডের জন্য করছে বা কিছু টেকনিক্যালি ভালো লাগার জন্য করছে। তার জন্য তাকে পেপার থেকে তো শুরু করতেই হবে, পেপার রং যেরকম আমরা বেসিক যেটা সেটা থাকতেই হবে,
2: মানে যেটা, হ্যাঁ বলো,
1: যেটা প্রফেশনাল দিক আলাদা। আর এটা হচ্ছে, দেখুন, মাস্টার পিস যেগুলো পেন্টিং আছে, ডিজিটাল আর্ট কিন্তু মাস্টার পেন্টিং হবে না, কোনোদিনই হবে না। ডিজিটাল পেন্টিং কোয়ান্টিটি হিসাবে থাকবে।
0: আচ্ছা,
1: কোনোদিনও ডিজিটাল পেন্টিং মাস্টার পেন্টিং হিসাবে থাকবে না, কারণ সেটা কপি হতেই থাকবে। হ্যাঁ, তো কিছু কিছু ডিজিটাল পেন্টিং আছে যেটা নেই, যে না এখনও ডিজিটাল পেন্টিং আছে যেটা আজ থেকে 20 বছর আগে করা, তখনও ডিজিটাল পেন্টিং এতটা ওয়াইব ছিল না, কিন্তু 20 বছর আগে করা, কিন্তু সেগুলো কাজও কিন্তু এখন আমরা দেখছি। তো এই ডিজিটাল পেন্টিং কিন্তু এখন থেকে শুরু হয়নি, অনেক বছর আগের থেকে শুরু হয়েছে, কিন্তু সেটা এখন আমরা দেখা যায় যে এটা অত বছর আগে করা হয়েছে, এই সময় করা হয়েছে। তো সেটা একটা আলাদা সেক্টর, আর আমাদের যেটা প্র্যাকটিক্যাল সেটা আলাদা সেক্টর।
0: হ্যাঁ, যেমন আমরা খুব সুন্দরভাবে একটি পাহাড়ের সামনে বসে আছি, পাহাড়ের সুন্দর শোভা, কিংবা হয়তো কখনো বৃষ্টি এলো বা কারোর চোখ কল্পনায় সেই একটা সূর্য উঠছে, সুন্দর সকাল, সেরকম। তো সেখানে যেই রঙের শেডগুলো দরকার হবে সেগুলো আমরা যতটা হাতে সুন্দর করে করতে পারবো, সেটা ডিজিটালে সেই বিষয়গুলো অতটা সুন্দরভাবে আসবে না।
1: না, এটা হচ্ছে আমি কীভাবে দেখছি, আমি একটা আকাশ কীভাবে দেখছি, আমি ওয়াটার কালার একটা ফ্ল্যাট কালার দিয়ে করছি, সেটা আমি তো টেক্সচার দিয়েও দেখতে পারি।
0: হুম হুম, নিশ্চয়ই
1: ডিপেন্ড করছে আমার, আমি কীভাবে দেখছি, আমি কীভাবে রিপ্রেজেন্ট করতে চাই। পরিবেশন তো আসল জিনিস, যে আমি এই জিনিসটা দেখে, আমি এই সামনে কিছু একটা বস্তু দেখছি, সেটাকে আপনি যে চোখে দেখছেন, কিন্তু আমি সেটা কী করে চোখে দেখছি, কীভাবে রিপ্রেজেন্ট করব, সেটার উপর ডিপেন্ড করছে।
0: আমি আর জানতে চাইব আপনাদের দুজনের কাছ থেকে, যে এই যে এত বছর ধরে আপনারা চিত্র শিল্পের সাথে জড়িত, নিরলস আপনারা একটা সংগ্রাম চালিয়ে যাচ্ছেন শহর শিলিগুড়ি জুড়ে, তাতে আপনারা নিজেরা নিজেদের প্রচেষ্টায় কী কী ব্যবস্থা গ্রহণ করেছেন যাতে এই রং আকার জগৎ আরও এগিয়ে যেতে পারে?
2: দেখুন, আমরা সত্যি কথা বলতে, আমি যেহেতু মানে টিউশন তো একটা মাধ্যম, এছাড়াও আমরা কমার্শিয়াল প্ল্যাটফর্ম নিজেরা কিছু ব্যবহার করছি এবং সেটা দিয়ে গোষ্ঠীগতভাবে আমরা একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করার সৃষ্টি করেছি আর কি। খুব রিসেন্টলি যদি বলতে হয় তো আমরা একটা আর্ট ফেয়ার করি, যে

0: এটা একটা প্ল্যাটফর্ম আমরা ক্রিয়েট করার চেষ্টা করছি, যাতে তাদের একটা কমার্শিয়াল জায়গা তারা ধীরে ধীরে তৈরি করতে পারে।
1: আকিয়েদের মেলা,
0: আকিয়েদের মেলা বললে এখানে না একটা ব্র্যান্ডের গন্ধ আসছে আমার মনে হয়।
1: আচ্ছা,
0: চিত্রশিল্পীদের মেলা,
1: শিল্পীদের মেলা,
0: তো সেটা আমরা করছি আর কি, শিলিগুড়ি আর্ট ফেয়ার।
1: সেই মেলাতে বিশেষত কি হয়
0: এখানে? যেরকম ভাবে মেলা হয়, অনেকগুলো স্টল থাকে, সেই স্টলে চিত্রশিল্পীরা তাদের তাদের যে সমস্ত ছবিগুলো, আর্টওয়ার্কগুলো তারা ডিসপ্লে করে, সেখানে দর্শক আসে, যারা পছন্দ হয় তারা কিনতে পারে, এই মূলত। এবং সেখানে একটা এক্সচেঞ্জ অফ আর্ট, বিভিন্ন রকমের আর্টিস্টরা আসে, নেটওয়ার্ক তৈরি হয় তাদের।
2: উত্তরবঙ্গে এই কনসেপ্টটা প্রথম যে শিলিগুড়িতে শিল্পীদের মেলা হচ্ছে, মানে চিত্রশিল্পীদের মেলা হচ্ছে। আমাদের এইবার শিরোনাম হচ্ছে জল রঙে উত্তরবঙ্গ, কারণ উত্তরবঙ্গ জল রঙে পছন্দ করা বেশি করে মানুষে, কারণ পাহাড়, নদী, ফরেস্ট, জল রঙে উত্তরবঙ্গ, মানে জল রঙটা আমরা খুব প্রেফার করি উত্তরবঙ্গের শিল্পীরা। হ্যাঁ, আমাদের এই মেলাতে মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মেলায় ছবি থাকে, নানা ধরনের ছবি থাকে। আপনি 10 টাকা থেকে একটা শিল্পকর্ম নিতে পারবেন, সংগ্রহ করতে পারবেন 10,000 টাকা পর্যন্ত। সাধারণ মানুষরা গ্যালারিতে আসতে ভয় পায়, আর আমার সত্যি কথা হলো আমার শিলিগুড়িতে গ্যালারিও নেই, একটাই গ্যালারি আছে, রামকিঙ্কর হল। তো শিলিগুড়ির সারাউন্ডিংয়ে যত চিত্রশিল্পী আছে তারা সবাই ছবি আঁকে, বছরে একবার এক্সিবিশন করে রামকিঙ্কর হলে। তো আমরা এই বছরে একবার একটা গ্রুপ না, প্রায় 30টা গ্রুপকে আমরা একটা জায়গা দিই, একটা প্ল্যাটফর্ম করে দিই, যে নিজের পরিচিতি বাড়াতে এবং নিজের শিল্পকর্ম যেটা তারা সারা বছর ধরে করছে তারা একটা প্রদর্শনী করতে, প্লাস কিছু যে আর্থিক সংগ্রহ তারা করতে পারে। কারণ আমরা আর্থিক সংগ্রহটা এই কারণে করছি, কারণ সারা বছর যে শিল্পীরা ছবি আঁকছে তার তো একটা খরচ আছে, জলের রঙের খরচ, পেপারের খরচ, সেই পয়সাটা, মানে সেই টাকাটা যাতে তারা উঠাতে পারে এবং পরের বছর যেন আরও ভালো করে কাজ করতে পারে, এটা চিন্তা মাথায় রেখেই আমরা এই মেলাটাই বছর থেকে গত 2024 থেকে এর এবার দিয়ে 3 বছর হলো আমরা এটা শুরু করেছি।
1: আচ্ছা, তাহলে এই মেলায় কেমন, মানে যে শিল্পীরা নিজেদের আর্ট অর্থাৎ নিজেদের শিল্পকর্ম বলা যেতে পারে, নিজেদের সন্তান তুল্য, তাদেরকে যখন ডিসপ্লেতে রাখেন, সেখান থেকে অর্থের কেমন, মানে আপনারা গত 2 বছর করেছেন, অর্থর ইনকামের সোর্সটা কি কিছুটা হলেও বাড়ে?
2: বাড়ে, হ্যাঁ, শিল্পীদের এটা বাড়ে, কারণ এটা পুরোপুরি শিল্পীদের জন্য ওপেন। বাড়ে মানে তাদের কমিউনিকেশনও বাড়ে, তারা এখন ছবি না, যে দর্শক আছে এখন না নিচ্ছে, সে পরে নিচ্ছে, একটা ছোটোখাটো একটা অ্যামাউন্টের লেনদেন হয় এখানে।
1: আচ্ছা, এবার বলবো যে এই যে আপনারা কোনোরকমভাবে আঁকার ওয়ার্কশপ বা কর্মশালার আয়োজন করে থাকেন?
0: আমরা বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম কর্মশালার আয়োজন করেছি বা করে থাকি। আমরা একটা যেটা অনুষ্ঠান করেছিলাম এর আগে, রিসেন্ট ডেজে বলতে পারি, 4 জুলাই আমরা একটা টয় ট্রেন ডে প্রথমবারের মতন সেলিব্রেট করেছিলাম। মানে এটার সিগনিফিকেন্স এটাই যে আপনারাও এটা তো টেলিকাস্ট করেছিলেন,
1: এটা বলা উচিত ছিল না, সুকন্যাটা কাটো।
0: তো আমরা এই টয় ট্রেন এর মাধ্যমে সেখানে, আচ্ছা আমরা বলবো, আমরা যেরকম আর্ট ফেয়ার করে থাকি, আর্ট ফেয়ারের সাথে সাথে আমরা বিভিন্ন রকমের ওয়ার্কশপ বা এক্সিবিশন এগুলো অর্গানাইজ করি সারা বছরে। যেরকম আমরা একটা রিসেন্ট ডেজে 4 জুলাই টয় ট্রেন ডে আমরা সেলিব্রেট করেছিলাম, এটা DHR-এর সাথে একটা সঙ্গবদ্ধভাবে আমরা করেছিলাম। সেখানে আমরা উত্তরবঙ্গের বিভিন্ন শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছিলাম, আমরা সেখানে একটা ওয়ার্কশপ করেছিলাম। তার আগে আমরা একটা ওয়ার্কশপ করেছিলাম একটা শিলিগুড়ির একটা স্কুলের এখানে, তো সেটাতেও আমরা এরকম বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গায় ওয়ার্কশপ করে থাকি আমরা।
2: মানে শিলিগুড়ির বিভিন্ন জায়গায় আমরা এরকম প্রোগ্রাম, শিলিগুড়ি না, সারা উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় আমরা নানা রকম প্রোগ্রাম করি। মানে বিশেষ করে আমরা চিত্রশিল্পীদের গ্রুপ প্লে, মানে যেখানে করি ছবির দর্শন, ছবির প্রদর্শনী। যেমন আমরা ঘুম স্টেশনে আমরা গত বছর, এই বছরই 2025-এ ঘুম স্টেশনে আমাদের এক্সিবিশন হলো, প্লাস কার্শিয়ানে এক্সিবিশন হলো। এবং কার্শিয়ানের সাথে ভালো কথা যে আমরা টয় ট্রেনের মধ্যে হিলসকে এঁকেছি, আমাদের কিছু শিল্পী, হ্যাঁ, টয় ট্রেনের মধ্যে হিলসকে এঁকেছি, এবং সেখানে শুধু টয় ট্রেন মানে

0: गरे। उनले प्रतिकूल परिस्थितिलाई अवसरमा रूपान्तरण गर्दै भारत निरन्तर अघि बढ़िरहेको बताए। अन्तर्राष्ट्रिय मुद्रा कोषमा मापदण्डलाई उद्धृत गर्दै उनले भारतसँग हाल करिब 11 महिनासम्मको आय धान्न पर्याप्त विदेशी मुद्रा संचित रहेको जानकारी दिए। उनका अनुसार यसले विश्व स्तरमा भारतलाई बलियो आर्थिक स्थितिमा राखेको छ। यस विषयमा उनले थप बताएका छन्।
1: World today, with a fragmented geopolitical and business situation, is facing a crisis every day. But look at the India story within this crisis. Our economy remains robust, very strong fundamentals. The IMF says if you have 8 to 12 months of foreign exchange reserves to cover your imports, you are considered in a very strong position. We have 11 months cover on our imports. We've had a record year in exports. We've exported, the final figure will be out in a couple of days, but roughly $863 billion, which is an all-time high. And our trade deficit, goods and services together, is less than our annual remittance.
0: भारत सरकारको स्कूल शिक्षा तथा साक्षरता विभागका सचिव संजय कुमारले एनसीआईआरटी र सीबीएसईले संयुक्त रूपमा कक्षा 3-8 विद्यार्थीका लागि कम्प्युटेशन थिंकिङ तथा आर्टिफिशियल इन्टेलिजेन्स एआई आधारित नयाँ पाठ्यक्रम लागू गरेको बताएका छन्। सचिव कुमारले पाठ्यक्रम कार्यान्वयनमा आइसकेको जानकारी दिँदै ग्रीष्मकालीन विदाका क्रममा शिक्षकहरूलाई आवश्यक तालिम प्रदान गरिने जनाए। उनले विद्यालय पुनः सञ्चालन भएपछि यी विषयहरूको पठन पाठन शुरू गरिने उल्लेख गरे। उनले एनसीईआरटीले कक्षा 9, 10, 11 र 12 लागि पनि आर्टिफिशियल इन्टेलिजेन्स सम्बन्धी पाठ्यपुस्तक तयार गरिरहेको जानकारी दिए। अन्त्यमा मुख्य समाचार फेरि एकपल्ट। हेमन्त विश्व शर्माले लिए दोस्रो पटक आसामको मुख्यमन्त्रीको पदको शपथ। राष्ट्रपतिद्वारा 15 नर्सलाई राष्ट्रिय फ्लोरेन्स नाइटिङ्गल पुरस्कार प्रदान। विदेशी मुद्रा बचतका लागि इन्धनको प्रयोग घटाउन प्रधानमन्त्री मोदीको आग्रह। नेशनल टेस्टिङ एजेन्सीद्वारा नीट स्नातक तह परीक्षा रद्द। मातृभाषा र एआई आधारित शिक्षामा अनुसन्धानलाई सरकारको प्राथमिकता दिइने मन्त्री धर्मेन्द्र प्रधानको भनाई। अनि हरेक चुनौती सामना गर्न भारत सक्षम रहेको वाणिज्य मन्त्री पीयूष गोयलको भनाई। आकाशवाणीबाट सुन्दै हुनुहुन्थ्यो समाचार पूरा भयो।
2: आकाशवाणी खबर पढ्छि রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, চলতি মাসের 14 ও 15 নতুন দিল্লিতে ব্রিক্সভুক্ত দেশগুলির সম্মেলন অনুষ্ঠিত হবে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল সিআইআই এর বার্ষিক শিখর সম্মেলনে যোগ দিয়ে বলেছেন, রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে ভারত এবার সর্বকালীন রেকর্ড গড়েছে। চলতি বছরের মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি প্রশ্ন ফাঁসের কারণে বাতিল করা হয়েছে। এ ব্যাপারে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্র। অসমে বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আজ শপথ নিয়েছে। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রমুখ। দেশের আদালতগুলির আধুনিকীকরণের উদ্দেশ্যে প্রধান বিচারপতি সূর্যকান্ত সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমারের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার কথা ঘোষণা করেছেন। এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে মহিলাদের 48 কেজি বিভাগে ভারতের কোমল কাহার ব্রোঞ্জ পদক জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। ভারত চলতি মাসের 14 ও 15 ব্রিক্স ভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকের আয়োজন করবে। বৈঠকে পৌরোহিত্য করবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ব্রিক্স সদস্য ও অংশীদার দেশগুলোর বিদেশমন্ত্রী এবং প্রতিনিধি দলের প্রধানরা এই বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট একাধিক আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মত বিনিময় করবেন। তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করবেন।
3: 14 আর 15 को ব্রিক্স বিদেশ মন্ত্রী কি उनकी बैठक हो रही है, जिसकी अध्यक्षता हम लोग कर रहे हैं। पहला पड़ाव प्रधानमंत्री का संयुक्त अरब अमीरात का होगा। उसके अलावा जो 4 देश हैं, नॉर्वे की यात्रा है, स्वीडन की यात्रा है, इटली की यात्रा है, नेदरलैंड्स की यात्रा है।
2: নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে শ্রী জয়সওয়াল বলেন, দুদেশের মধ্যে বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। তিনি উল্লেখ করেন, দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরো গভীর করার জন্য উভয় দেশ এখন ঘনিষ্ঠভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংযুক্ত আরব আমিরশাহী সফর

0: প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, সেদেশের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনায় জ্বালানি নিরাপত্তার বিষয়টি উঠে আসবে। দুদেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগও বৃদ্ধি পাবে। শ্রী মোদীর নরওয়ে, সুইডেন, ইটালি এবং নেদারল্যান্ডস সফর প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, উদ্ভাবন, পরিবেশ বান্ধব জ্বালানি সহ নানা বিষয়ে নেতারা কথা বলবেন। অপারেশন সিন্দুর চলাকালীন পাকিস্তানকে চীন সমর্থন করেছিল কিনা সে সংক্রান্ত এক রিপোর্ট নিয়ে প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, এই রিপোর্ট পূর্বের তথ্যকেই সমর্থন করে। তিনি বলেন, অপারেশন সিন্দুর ছিল পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলার জবাবে একটি সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক এবং পরিকল্পিত প্রত্যাঘাত, যার উদ্দেশ্য ছিল পাকিস্তান থেকে এবং তার নির্দেশে পরিচালিত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদী পরিকাঠামো ধ্বংস করা।
1: ऑपरेशन सिंदूर पहलगाम में हुए आतंकी हमले का एक सटीक लक्षित और नपातुला जवाब था। इसका उद्देश्य उन आतंकवादी ढांचों को नष्ट करना था जो न केवल पाकिस्तानी राज्य द्वारा प्रायोजित है बल्कि पाकिस्तान से और उनके इशारों पर चलता है। अब यह उन राष्ट्रों को ही तय करना है, उन पर ही निर्भर करता है जो स्वयं को जिम्मेदार मानते हैं कि वे इस बात पर आत्मचिंतन करें कि क्या आतंकवादी ढांचे को बचाने के प्रयासों का समर्थन करना उनकी प्रतिष्ठा और वैश्विक साख को प्रभावित करता है।
0: বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত অর্থনৈতিক, প্রযুক্তিগত কিংবা ভূ রাজনৈতিক যে কোনো বাধার বিরুদ্ধে নিজেকে শক্তিশালী করে তোলার ক্ষমতা রাখে। নতুন দিল্লিতে অনুষ্ঠিত সিআইআই বার্ষিক ব্যবসায়িক শিখর সম্মেলন 2026 বক্তব্য পেশ করতে গিয়ে তিনি বলেন, খণ্ড বিখণ্ড ভূ রাজনৈতিক ও ব্যবসায়িক পরিস্থিতির কারণে বিশ্ব প্রতিদিন নানা সংকটের মুখোমুখি হচ্ছে, কিন্তু ভারত ধারাবাহিকভাবে প্রতিকূলতাকে সুযোগে রূপান্তরিত করে চলেছে। শ্রী গোয়েল জোর দিয়ে বলেন, ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার সময় ভারতের অভ্যন্তরীণ শিল্পক্ষেত্রকে শক্তিশালী করতে দেশীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তিনি উল্লেখ করেন, ভারতের মোট রপ্তানির পরিমাণ আনুমানিক $863 বিলিয়ন বলে মনে করা হচ্ছে, যা সর্বকালীন রেকর্ড। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, নরেন্দ্র মোদী সরকার সাইবার সুরক্ষিত ভারত গড়ার লক্ষ্যে অক্লান্তভাবে কাজ করে যাচ্ছে। তবে তিনি জোর দিয়ে বলেন যে সাইবার অপরাধ দমনে অপরাধীদের বেআইনি অর্থ লেনদেনের জন্য ব্যবহৃত অ্যাকাউন্টগুলো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার আজ রিজার্ভ ব্যাংক ইনোভেশন হাবের সঙ্গে এ ব্যাপারে একটি সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। এর উদ্দেশ্য হল ব্যাংকিং এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় সাইবার সক্ষম আর্থিক জালিয়াতির মোকাবিলা এবং মিউল অ্যাকাউন্ট বা অপরাধীদের অ্যাকাউন্টগুলি নিয়ন্ত্রণে পারস্পরিক সহযোগিতাকে জোরদার করা। নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আগামীকাল ষোড়শ পেনশন আদালতের পৌরোহিত্য করবেন কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। এই আদালতে 37টি মন্ত্রক ও দপ্তরের সঙ্গে সম্পর্কিত দীর্ঘকাল ধরে অমীমাংসিত 985টি পেনশন সংক্রান্ত অভিযোগ তাৎক্ষণিকভাবে নিষ্পত্তির জন্য গ্রহণ করা হবে। পেনশন ও পেনশনভোগী কল্যাণ দপ্তর জানিয়েছে, 2017 সালে প্রতিষ্ঠার পর থেকে পেনশন আদালতগুলি দীর্ঘদিনের অমীমাংসিত ও জটিল পেনশন সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির একটি কার্যকর মঞ্চ হিসেবে উঠে এসেছে। এ পর্যন্ত 15টি পেনশন আদালতের মাধ্যমে প্রায় 28,000 অভিযোগ বা মামলার বিষয় ফয়সালা করা হয়েছে। মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি বাতিল করা হয়েছে। গত 3রা মে অনুষ্ঠিত এই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে। ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এদিকে সিবিআই নিট ইউজি 2026 অর্থাৎ চলতি বছরের মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁসের ব্যাপারে একটি এফআইআর দায়ের করেছে। শিক্ষামন্ত্রকের অন্তর্গত উচ্চশিক্ষা দপ্তর থেকে পাওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে এই এফআইআরটি করা হয়। সিবিআই এর এই মামলায় ফৌজদারি চক্রান্ত, চৌর্যবৃত্তি, বিশ্বাসভঙ্গতা ও সাক্ষ্য প্রমাণ নষ্ট করা সংক্রান্ত বিভিন্ন ধারা যুক্ত করা হয়েছে। ইতোমধ্যেই সংস্থাটির বিশেষ টিম বিভিন্ন জায়গায় তদন্ত শুরু করেছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্রীয় সংস্থার অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়ে এই পরীক্ষা বাতিল করা হয়েছে। ওই পরীক্ষা আবার কবে নেওয়া হবে তা পরে ঘোষণা করা হবে। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনার তদন্তে আজ সিবিআই এর একটি দল ঘটনাস্থলে গেছে। 7 সদস্যের ওই দলের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় ফরেন্সিক বিভাগের বিশেষজ্ঞরা। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি 6ই মে রাতে কিভাবে ওই গাড়ি থামানো হয়েছিল বা কিভাবে গুলি চালানো হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 5 দেশ সফরে রওনা হবেন। 6 দিনের এই সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালি যাবেন। আজকের প্রসঙ্গের এবারের বিষয় আয়ুষ্মান ভারত। এই নিয়ে কল্যাণী এইমসের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনতে পাবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অসমে বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আজ শপথ নিয়েছে। রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান।
2: মই শ্রী হিমন্ত বিশ্ব শর্মা ঈশ্বরৰ নামত শপথ লওঁ যে বিধিৰ দ্বাৰা স্থাপিত ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু আনুগত্য পোষণ কৰিম।
0: হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে শপথ নিয়েছেন আরও চারজন মন্ত্রী। এদের মধ্যে দুজন বিজেপির, বাকি দুজন জোটসঙ্গী দল অসম গণ পরিষদ ও বোড়োল্যান্ড পিপলস ফ্রন্ট থেকে নির্বাচিত। খানাপাড়ায় ভেটেরিনারি কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উপস্থিত ছিলেন। বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেশের আদালতগুলির আধুনিকীকরণ ও এই উদ্দেশ্যে সরকারি বরাদ্দ 40-50 হাজার কোটি টাকা সুনিশ্চিত করার নীল নকশা প্রস্তুত করতে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমারের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার কথা ঘোষণা করেছেন। জুডিশিয়াল ইনফ্রাস্ট্রাকচার কমিটি আদালতগুলির পরিকাঠামোগত অভাব দূর করতে সরকারের থেকে প্রয়োজনীয় অর্থনৈতিক সহযোগিতা পেতে সাহায্য করবে। স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের সচিব সঞ্জয় কুমার জানিয়েছেন, এনসিআরটি এবং সিবিএসই যৌথভাবে তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কম্পিউটেশনাল থিঙ্কিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উপর একটি নতুন পাঠ্যক্রম চালু করেছে। এই উদ্যোগ প্রসঙ্গে শ্রী কুমার জানান, গ্রীষ্মকালীন ছুটির সময় শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে এবং ছুটি শেষে স্কুলগুলো খোলার পরপরই এই বিষয়গুলির পাঠদান শুরু হবে। ইসরায়েলের সংসদ কনেসেট 7 অক্টোবর ইসরায়েলে চালানো হামলায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত প্যালেস্তিনীয় জঙ্গিদের বিচারের জন্য একটি বিশেষ সেনা ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার আইন পাশ করেছে। এই আইনে ইসরায়েলের সামরিক বিচার ব্যবস্থার অধীনে একটি বিশেষ আদালত গঠনের সংস্থান রয়েছে। সেখানে উল্লিখিত হামলায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হাতে আটক হওয়া 300 জন অভিযুক্ত জঙ্গির বিচার করা হবে। নেপালের লুম্বিনী প্রদেশের আর্ঘানসি জেলায় একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় 4 জন মহিলা ও 1 জন পুরুষ নিহত, আরও 20 জন আহত। পুলিশ সূত্রে খবর, অন্তত 30 জন যাত্রী নিয়ে বাসটি সুপা দেউরালী মন্দিরে তীর্থযাত্রা শেষে পার্বত জেলায় ফিরছিল। পানিনি গ্রামীণ পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের দুর্গাফন্দ কুডুলেতে বাসটি রাস্তা থেকে ছিটকে প্রায় 100 মিটার নিচে পড়ে যায়। স্থানীয় বাসিন্দা ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে মহিলাদের 48 কেজি বিভাগে ভারতের কোমল কোহার ব্রোঞ্জ পদক জিতেছেন। এটি এবারের প্রতিযোগিতায় দেশের প্রথম পদক। গুজরাটের গান্ধীনগরে 7 দিনের এই প্রতিযোগিতার প্রথম দিনে গতকাল স্ন্যাচে 78 কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে 99 কেজি মোট 177 কেজি ওজন তুলে পদক জয় করেন কোমল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। চলতি মাসের 14 ও 15 তারিখে নতুন দিল্লিতে ব্রিক্সভুক্ত দেশগুলির সম্মেলন অনুষ্ঠিত হবে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল সিআইআই এর বার্ষিক শিখর সম্মেলনে যোগ দিয়ে বলেছেন, রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে ভারত এবার সর্বকালীন রেকর্ড করেছে। চলতি বছরের মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি প্রশ্ন ফাঁসের কারণে বাতিল করা হয়েছে, এ ব্যাপারে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্র। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ 7:50।
3: গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আজ রাত 8টায় আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:15 শহর কলকাতা। এই অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঞ্জয় চট্টোপাধ্যায়। 8:30 কথায় কাহিনী, শুনবেন নাটক স্বর্ণমৃগ, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, প্রযোজনা